শুনছেন এনিস্কো ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 6 মে বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপান এবং অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতার বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্র জারি করেছেন। জ্বালানি, অত্যাবশ্যকীয় খনিজ, খাদ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করাই হল এই ঘোষণাপত্রের প্রধান বিবেচ্য বিষয়। জাপানের প্রধানমন্ত্রী তাকায়েচি সানায়ে সোমবার তার অস্ট্রেলীয় প্রতিপক্ষ অ্যান্থনি আলবানিজের সঙ্গে আলোচনা করেছেন। এই শীর্ষ বৈঠকটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে তাকায়েচি বলেন যে আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ জটিল এবং গুরুতর হয়ে উঠেছে। তিনি বলেন, এ কারণে বহু বছর ধরে সমমনা দেশগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বের ওপর তিনি জোর দিয়ে আসছেন। দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে স্থিতিশীল দ্বিমুখী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার করতে সম্মত হয়েছেন। তাকায়েচি এবং আলবানিজ তাদের পরবর্তী পারস্পরিক সফরের আগে মন্ত্রীদের মাধ্যমে ব্যাপক নিরাপত্তা সহযোগিতাকে আরও উন্নত এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বাস্তবসম্মত উপায় অন্বেষণের বিষয়ে একমত হয়েছেন। জাপানের আত্মরক্ষা বাহিনী এবং অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করতে কাজ করার বিষয় নিয়েও তারা সম্মত হয়েছেন। নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন যে এই সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য দুই দেশ একটি কৌশলগত সাইবার অংশীদারিত্ব গড়ে তুলবে। দুই নেতা মধ্যপ্রাচ্য, চীন ও উত্তর কোরিয়া সহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেছেন। তারা হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন এবং পরিস্থিতি শান্ত করতে নিবিড়ভাবে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি সহযোগিতা আরও জোরদার করার জন্য জাপান এবং ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা একটি ওয়ার্কিং টিম গঠনে সম্মত হয়েছেন। উল্লেখ্য, বিদেশে প্রতিরক্ষা সরঞ্জাম স্থানান্তরে জাপানের বিধিনিষেধ শিথিল করার প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হল। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি শিনজিরো এবং তার ইন্দোনেশীয় প্রতিপক্ষ শাফরি শামসুদ্দিন সোমবার জাকার্তায় বৈঠক করেছেন। ইন্দোনেশীয় মন্ত্রী জাপানের এই নীতি পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। জাপান গত মাসে বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর সংশ্লিষ্ট দেশটির তিনটি নীতি এবং সেগুলোর বাস্তবায়ন নির্দেশিকা সংশোধন করেছে। এই সংশোধনে উদ্ধার এবং পরিবহনের মতো 5টি বিভাগে বহির্গামী চালান সীমাবদ্ধ রাখার নিয়মগুলো বিলুপ্ত করা হয়েছে। এই পরিবর্তনের ফলে নীতিগতভাবে এসকর্ট জাহাজ এবং ক্ষেপণাস্ত্রের মতো প্রাণঘাতী অস্ত্র স্থানান্তরের অনুমতি দেওয়া হয়েছে। অধিকতর সমন্বয়ের লক্ষ্যে দুই প্রতিরক্ষা প্রধান যথাক্রমে মন্ত্রী, উপমন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানদের মধ্যে 3 স্তরে পারস্পরিক সংলাপের একটি কাঠামো প্রতিষ্ঠার বিষয়ও নিশ্চিত করেছেন। দুই প্রতিরক্ষামন্ত্রী তথ্য সুরক্ষার উপায় নিয়ে আলোচনা এগিয়ে নিতেও সম্মত হয়েছেন। পরবর্তীতে তার একটি নথিতে স্বাক্ষর করেন যেখানে বলা হচ্ছে যে উভয় পক্ষ সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ ত্রাণ এবং প্রতিরক্ষা প্রযুক্তির মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা প্রসারিত করবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মধ্যপ্রাচ্যের সংকটের মাঝে অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য জাপানের অর্থমন্ত্রী কাতায়ামা সাতসুকি এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। কাতায়ামা সোমবার মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে অনুষ্ঠিত এডিবি বোর্ডের সভায় যোগ দেন। মধ্যপ্রাচ্যের সংকট জ্বালানি ও খাদ্য নিরাপত্তার পাশাপাশি অর্থনীতির উপর কিভাবে প্রভাব ফেলবে তা নিয়ে এই অঞ্চলে উদ্বেগ রয়েছে। কাতায়ামা বলেন, বৈশ্বিক অনিশ্চয়তা সমগ্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য একটি গুরুতর বিষয়। তিনি বলেন, জাপান জ্বালানি ঘাটতি মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য উন্নয়ন ব্যাংকের সাথে কাজ করবে এবং জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে বিভিন্ন দেশে বিনিয়োগ ও ঋণও প্রদান করবে। বৈঠকের পর তিনি মন্তব্য করেন যে সরবরাহ শৃঙ্খল সমগ্র এশিয়া জুড়ে বিস্তৃত, তাই এই অঞ্চলকে সহায়তা করা জাপানের জন্য উল্লেখযোগ্যভাবে ইতিবাচক। ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র আয়োজিত একটি সামরিক মহড়ায় জাপানের আত্মরক্ষা বাহিনী বা JSDF সদস্যরা সরাসরি গোলাবর্ষণ অনুশীলনে অংশগ্রহণ করেছেন। 20 এপ্রিল ফিলিপাইনে বালিকাতান মহড়া শুরু হয়েছে। এতে অংশ নিতে JSDF প্রায় 1,400 জন সদস্য পাঠিয়েছে। সোমবার এই মহড়ায় উত্তর ফিলিপাইনের ইলোকোস নর্তে প্রদেশের উপকূলে একটি আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। এলাকাটি দক্ষিণ চীন সাগরের মুখোমুখি অবস্থিত। মার্কিন সেনারা এ সময় হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হাইমার্স ব্যবহার করে সমুদ্রে গোলাবর্ষণ করেছে। এ সময় ড্রোন প্রতিহত করার জন্য একটি বহনযোগ্য ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যবহারও তারা প্রদর্শন করেছে। এ সময় জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর উভচর দ্রুত মোতায়েন ব্রিগেডের প্রায় 40 জন সদস্য রিকয়েললেস অস্ত্র থেকে গুলি ছোড়েন। উল্লেখ্য, এই ব্রিগেডের সদর দপ্তর নাগাসাকিতে অবস্থিত। গত বছর টোকিও এবং ম্যানিলার মধ্যে কার্যকর হওয়া একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তির আওতায় এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে। এই চুক্তি যৌথ মহড়া পরিচালনার প্রক্রিয়াসমূহকে সহজতর করেছে। জাপান সরকারের তথ্য অনুযায়ী দেশটিতে শিশুর সংখ্যা কমে 1,33,00,000 দাঁড়িয়েছে। টানা 45 বছর ধরে এই সংখ্যা হ্রাস পেয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে, 1 এপ্রিল পর্যন্ত 14 বছর বা তার কম বয়সী শিশুর সংখ্যা ছিল 1,32,90,000, যা 1 বছর আগের তুলনায় 3,50,000 কম। মোট সংখ্যার মধ্যে ছেলে শিশু রয়েছে 68,10,000 আর মেয়ে শিশু রয়েছে 64,80,000। বয়স অনুযায়ী ভাগ করলে বয়স কমার সাথে সাথে মোট সংখ্যাও কমে আসে। উদাহরণস্বরূপ, 12 থেকে 14 বছর বয়সী শিশু রয়েছে 30,90,000, তবে 0 থেকে 2 বছর বয়সী শিশুর সংখ্যা মাত্র 21,30,000। দেশের মোট জনসংখ্যার 10.8% বর্তমানে শিশু, যা গত বছরের তুলনায় 0.3% কম। এই হার টানা 52 বছর ধরে হ্রাস পেয়ে চলেছে। জাতিসংঘের বিশ্ব জনসংখ্যার সম্ভাবনা প্রতিবেদন অনুযায়ী 2025 সালের 1 জুলাই পর্যন্ত 4 কোটির বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশগুলোর মধ্যে এই হার দক্ষিণ কোরিয়ার 10.2% পরেই দ্বিতীয় সর্বনিম্ন।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে বল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 7ই মে বৃহস্পতিবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে চালানো মার্কিন অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন যে ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত স্বাক্ষরিত হতে পারে কি না তা দেখার জন্য তথাকথিত প্রজেক্ট ফ্রিডম কিছু সময়ের জন্য স্থগিত করা হবে। তিনি লিখেছেন যে ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির পথে ব্যাপক অগ্রগতি হয়েছে। পাকিস্তান ও অন্যান্য দেশও একটি বিরতি টানার অনুরোধ করেছে বলে তিনি উল্লেখ করেন। তবে ব্যাপক অগ্রগতি বলতে তিনি কি বোঝাতে চাইছেন তা তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি। তিনি আরও লিখেছেন যে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে। জাপানের শিল্পমন্ত্রী আকাজাওয়া রিওসেই বলেছেন, অপরিশোধিত তেলের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জাপানের সঙ্গে সহযোগিতা করতে সম্মত হয়েছে। আকাজাওয়া মঙ্গলবার ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ থাকায় দেখা দেওয়া সরবরাহ বিঘ্নের মধ্যেই তিনি সোম ও মঙ্গলবার দুটি তেল উৎপাদনকারী দেশ সফর করেন। আকাজাওয়া বলেছেন, তিনি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জ্বালানি সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করে নিতে সহযোগিতা করতে সম্মত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে আকাজাওয়া শিল্প ও অগ্রসর প্রযুক্তি মন্ত্রী সুলতান আল জাবেরের সাথে সাক্ষাৎ করেছেন। জাপানি পক্ষ জুন মাস থেকে সংযুক্ত আরব আমিরাতের অপরিশোধিত তেল চালান পর্যায়ক্রমে বাড়ানোর লক্ষ্যে কয়েকটি উপায় প্রস্তাব দিয়েছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানা যায়। আকাজাওয়া সাংবাদিকদের বলেন যে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারীরা বিকল্প পথের অনুসন্ধান করে এবং মজুদ সম্প্রসারণ করার মধ্যে দিয়ে তাদের সরবরাহের স্থিতিস্থাপকতা বৃদ্ধির নতুন ধারণা নিয়ে এগিয়ে এসেছে। শিল্প মন্ত্রণালয় বলছে, জাপানের অপরিশোধিত তেলের বৃহত্তম উৎস হল সংযুক্ত আরব আমিরাত এবং এরপরেই রয়েছে সৌদি আরব। জাপানের মোট তেল আমদানির 80% আসে এই দুই দেশ থেকে। জাপানে ব্যবহৃত ডেস্ট্রয়ার ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত বিদেশে হস্তান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে দুই দেশের মন্ত্রণালয়ের মধ্যে কর্মকর্তা পর্যায়ের একটি দল গঠন করে নিতে জাপান ও ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রীরা সম্মত হয়েছেন। এই চুক্তি জাপানের সাম্প্রতিক নীতি পরিবর্তনের ফলে বাস্তবায়িত হয়েছে। প্রাণঘাতী অস্ত্র রপ্তানির অনুমতি যা এখন দেশকে নীতিগতভাবে দিয়ে থাকে। মঙ্গলবার সন্ধ্যায় ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি শিনজিরো এবং তার ফিলিপিনো প্রতিপক্ষ গিলবার্তো তেওডোরো এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেছেন। বৈঠকের শুরুতে কোইজুমি বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল ও উত্তপ্ত হয়ে ওঠায় জাপান ও ফিলিপাইনের মধ্যে সহযোগিতা এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এরকম পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব পালনে উভয় দেশ যাতে একত্রে কাজ করতে পারে সেই লক্ষ্যে তিনি সুনির্দিষ্ট আলোচনার আহ্বান জানান। দক্ষিণ ও পূর্ব চীন সাগরে চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক তৎপরতার বিষয়ে বলপূর্বক স্থিতাবস্থা পরিবর্তনের যে কোনো একতরফা প্রচেষ্টায় নিজ নিজ দেশের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন দুই মন্ত্রী। প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশে হস্তান্তর সংক্রান্ত তিনটি নীতি এবং সেগুলোর বাস্তবায়ন নির্দেশিকায় জাপান সরকার গত মাসে যে সংশোধন কার্যকর করেছে সে বিষয়ে কোইজুমি তেওডোরোকে অবহিত করেন। কোইজুমি ব্যাখ্যা করে বলেন যে এই সংশোধনের ফলে জাপান এখন নীতিগতভাবে প্রাণঘাতী অস্ত্র রপ্তানি করতে পারবে, কারণ উদ্ধার ও পরিবহনের মতো মাত্র 5টি বিভাগে রপ্তানি সীমাবদ্ধ রাখার নিয়ম বাতিল করা হয়েছে। তেওডোরো জাপানের এই সিদ্ধান্তের প্রতি তার দেশের সমর্থন ও প্রত্যাশা ব্যক্ত করেছেন। দুই মন্ত্রী প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সহ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মালয়েশিয়ার পুলিশ প্রতারক দলের কয়েকটি ঘাঁটিতে অভিযান চালিয়ে প্রতারণায় জড়িত থাকার সন্দেহে 5 জন জাপানি সহ 2,200-র বেশি লোকজনকে আটক করেছে। পুলিশ মঙ্গলবার সাংবাদিকদের জানায় যে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেশজুড়ে কথিত অপরাধী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে অভিযান চালিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত বলে সন্দেহ হওয়া মোট 2,251 জনকে তারা আটক করেছে। জানুয়ারি মাসের শেষ দিক থেকে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত চালানো অভিযানে 430 জন সন্দেহভাজন প্রতারকের মধ্যে 270 জনকে বিদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়, যাদের মধ্যে চীনা ও ইন্দোনেশীয় নাগরিকের পাশাপাশি 5 জন জাপানিও আছেন। পুলিশ বলেছে প্রতারণা কেন্দ্রের আসল চেহারা ঢেকে রাখার জন্য এই দলগুলো নবায়ন করে নেওয়া সাধারণ বাড়িঘর, বাণিজ্যিক ভবন ও অন্যান্য কাঠামোয় তাদের কার্যক্রম চালাচ্ছিল। কম্বোডিয়া ও মিয়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে জালিয়াতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে অনেক বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। সেই সব দেশ এরকম বিভিন্ন গোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ আরও কঠোর করে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। স্পেনের স্বরাষ্ট্র কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে হান্টা ভাইরাসে আক্রান্ত যাত্রী থাকা একটি প্রমোটরকে আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপপুঞ্জে নোঙর করার অনুমতি দেওয়া হয়েছে। প্রায় 150 জন যাত্রী বহনকারী জাহাজটিতে হান্টা ভাইরাসের সন্দেহজনক একটি প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জাহাজটি আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকার মধ্যবর্তী দক্ষিণ আটলান্টিকের দ্বীপপুঞ্জ ভ্রমণ করে বর্তমানে পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কাবোভের্দের অদূরে নোঙর করে আছে। যাত্রীদের অধিকাংশই ইউরোপের পর্যটক, এদের মধ্যে একজন হচ্ছেন জাপানি। সংক্রমণে আক্রান্ত 7টি নিশ্চিত বা সন্দেহজনক ঘটনা সম্পর্কে জানা গেছে, যাদের মধ্যে 3 জন মারা গেছেন। স্পেনের কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে জাহাজটি 3 থেকে 4 দিনের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছাবে। তারা বলছেন সকল যাত্রী ও নাবিকদের নিজ নিজ দেশে সরিয়ে নেওয়ার আগে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসা তাদের দেওয়া হবে। প্রমোটরির পরিচালক কোম্পানি বলেছে সংক্রমিত বলে সন্দেহ হওয়া 2 জন ক্রু সদস্যের জরুরি চিকিৎসা প্রয়োজন এবং আকাশপথে তাদের নেদারল্যান্ডসে নিয়ে যাওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী ও বৈশ্বিক মহামারীর প্রস্তুতি এবং প্রতিরোধ বিভাগের পরিচালক মারিও ভান কার্কো মঙ্গলবার জেনেভা এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেছেন আক্রান্তরা বন্যপ্রাণীর মাধ্যমে সংক্রমিত হয়ে থাকতে পারে। স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ব্যক্তিদের মধ্যে মানুষ থেকে মানুষের সংক্রমণের সম্ভাবনার কথাও সংস্থা উল্লেখ করেছে। তবে তারা বলেছে হান্টা ভাইরাস সংক্রমণ সাধারণত ইঁদুরের বর্জ্যের সংস্পর্শে ঘটে এবং মানুষ থেকে মানুষের সংক্রমণ বিরল ও সেই সাথে জনসাধারণের জন্য ঝুঁকি কম বলেই মনে করা হয়।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কেমন আছেন শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আরও একটি আসরে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আপনাদের সঙ্গে আমিও বিভোর হব জাপানি শেখার আনন্দে।
0: আজ এ আসরের দশম পাঠে আমরা শিখব কিভাবে জাপানিতে কোনো পণ্যের মূল্য জিজ্ঞেস করতে হয়।
1: নাট্যাংশের মাধ্যমে তুলে ধরা জাপানি কথাবার্তায় আমাদের মূল চরিত্র হচ্ছে ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা শিক্ষার্থী তাম। আজ সে তার বান্ধবী আয়াকার সঙ্গে একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকানে এসেছে। তাম একটি হেয়ার ড্রায়ার কিনতে চায়।
0: তাহলে চলুন শুনি দশম পাঠের কথাবার্তা।
2: すごいでしょ。これはサラサラヘア。これはツヤが出るタイプ。へえ、いくらですか？セールって書いてある。聞いてみよう。すみません。このドライヤーはいくらですか？
3: 9900円です。
2: え、高すぎます。
0: এবার কথোপকথনের প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করা যাক।
1: দোকানের শেলফে বিচিত্র রকমের হেয়ার ড্রায়ার দেখে তাম অবাক হয়ে যায়।
0: অনেক হেয়ার ড্রায়ার আছে দেখছি।
1: আয়াকা তখন বলে,
0: দারুন তাই না?
1: এরপর বিভিন্ন রকম হেয়ার ড্রায়ার তামকে দেখালো সে।
0: এটা আপনার চুলকে করবে সিল্কের মতো মসৃণ। আর এটা দিয়ে চুল হবে ঝলমলে।
1: তাম জানতে চায়,
0: এটার দাম কত?
1: আয়াকা এটার গায়ে কত মূল্য লেখা আছে তা দেখতে লাগলো, কিন্তু এতে কেবল লাল রঙে লেখা রয়েছে যে এই মডেলের হেয়ার